শ্রোতা বন্ধু, এ হচ্ছে এফএম 102.9 আকাশবাণী বারিপদা। আপন মানে শুনছেন ভক্তিগীতর কার্যক্রম বন্দনা। বন্দনার এথর কণ্ঠশিল্পী শৈলভম মহাপাত্র, গীতরচনা নিহারঞ্জন রাউতরায়।

মা যে নারী জনক নন্দিনী জানকী পুরাণ প্রসিদ্ধা তাঙ্ক কথা উপরে মোর টিকে কি অবিশ্বাস হচ্ছে। রাবণ যেতবে রথরে বসাই নেওয়া আসিলা চাইলে কোণ রাবণ নেই পারি থা না না না তার কারণ কোণ আজ।